0: হ্যালো রামপুর, হ্যালো রামপুর,
1: নমস্তে
0: জি নমস্তে। কোন সে শ্রোতা সাথী হামারে বাত কর রহে হ্যাঁ
1: দিদি?
0: জি, কেসে হ্যায় আপ?
1: হম ঠিক হ্যায়, আপনারা ঠিক হ্যায়?
0: জি হম ভি ঠিক হ্যায়। ঘর পরিবার মে সব কেসে হ্যায়? জি
1: দিদি তিওয়ারি
0: জি নাহি
1: আপ দিদি তিওয়ারি বলিয়ে না
0: জি নাহি
1: হ্যালো
0: হ্যালো